এপিজে আব্দুল কালামে কৈছিল, স্বপ্ন বা দূরদৃষ্টি নাথাকিলে মানুহর পতন অনিবার্য। যুববাণীর অনুষ্ঠান সূচী আরম্ভ করার আগতে জানোচোন আহক কি কি অনুষ্ঠানে সজোয়া হয়েছে আমার আজির যুববাণী। গীতর নিয়মিয়া অনুষ্ঠান মনোরঞ্জন শুনবলে পাব 5:55। নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থানের প্রচারের সময় 5:55। একক ছবির গীত শুনবলে পাব 6:10। আজির ছবি দীনবন্ধু।

শ্রোতাসকলে ইমান পরে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন শুনিলে। প্রিয় শ্রোতা, এতিয়া আগবাইছ নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। শোণিতপুর জেলার তেজপুর, ঢেকিয়াজুলি, ঠেলামরা, চারিদুয়ার আর নদুয়ার রাজহ চক্রত খালি হওয়া মুঠ 43টা গাঁও প্রধান পদর আবেদন বিচরা হয়েছে। দরমহার নিরিখ মাহে 14,000 টাকা, প্রার্থী দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া হব লাগিব। প্রার্থীর বয়স 30 বছরের পর 65 বছরের ভিতর হব লাগিব। প্রার্থীর সংশ্লিষ্ট চক্রত স্থাবর সম্পত্তি থাকিব লাগিব। বিতং তথ্যর প্রার্থী শোণিতপুর .gov.in এই ওয়েবসাইট চাব পারে। ইচ্ছুক প্রার্থী নির্দিষ্ট প্রপত্র পূৰ কৰি প্ৰয়োজনীয় নথিপত্ৰৰ সৈতে অহা 15 ছেপ্টেম্বৰৰ বিয়লি 5 বজাৰ ভিতৰত শোণিতপুৰ জিলাৰ আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ কাননগো শাখাত জমা দিব লাগিব। এয়াৰপোৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়া নামৰ সংগঠনত খালি হোৱা 379টা পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। মেনেজাৰ 260টা পদ, দৰমহাৰ নিৰিখ মাহে 60,000 টকাৰ পৰা 180,000 টকালৈ, প্রার্থীর বয়স 32 বছৰৰ ভিতৰত হব লাগিব। জুনিয়ৰ এক্সিকিউটিভ পদৰ সংখ্যা 129, দৰমহাৰ নিৰিখ মাহে 40,000 টকাৰ পৰা 140,000 টকালৈ, প্রার্থীর বয়স 27 বছৰৰ ভিতৰত হব লাগিব। পদ অনুসৰি প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা, অন্যান্য তথ্য জানিবৰ বাবে লগতে আবেদনৰ বাবে ৱেবছাইট www.aaai.aero। আবেদনৰ শেষ তাৰিখ 7 ছেপ্টেম্বৰ। পুনৰবাৰ কৈছো, আবেদনৰ বাবে ৱেবছাইট www.aaai.aero। আবেদনৰ শেষ তাৰিখ 7 ছেপ্টেম্বৰ। অসম লোকসেৱা আয়োগে 137টা ভেটেনাৰী অফিচাৰ, ব্লক ভেটেনাৰী অফিচাৰ পদৰ বাবে আবেদন বিচাৰিছে। প্ৰাৰ্থী এনিমেল হাজবেণ্ডৰী এণ্ড ভেটেনাৰী ছায়েন্স বিষয়ত ডিগ্ৰী থকা হ'ব লাগিব। দৰমহাৰ নিৰিখ মাহে 30,000 টকাৰ পৰা 110,000 টকালৈ, লগত 12,700 টকা গ্ৰেড পে আৰু অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থীৰ বয়স 21 বছৰৰ পৰা 38 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট এনিমেল হাজবেণ্ডৰী .assam.gov.in। পুনৰবাৰ কৈছো, বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট এনিমেল হাজবেণ্ডৰী .assam.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 8 ছেপ্টেম্বৰ। এয়াই শিক্ষণ প্ৰশিক্ষণ সংস্থান।

0: শ্রোতাসকলে একক ছবিৰ গীতৰ অনুষ্ঠানটি শুনিলে। এতিয়া শুনক সংস্কৃতত বাতৰি, ৰিলে কৰা হ'ব দিল্লী কেন্দ্ৰৰ পৰা।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক যতীন শর্মা। আদৌ মুখ্য বার্তাঃ। নেপালদেশে আকস্মিক আপ্লাবেন চতুরশীত্যধিক ত্রিশত পর্যটকাঃ বিলীনাঃ, যত্র শতাধিক ভারতীয়াঃ সন্দিগ্ধাঃ। প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা নেপাল প্রধানমন্ত্রিণা বালেন্দ্র সাহেন সহ বার্তা বিহিতা, শোক সংবেদনা ব্যক্তা, মানবীয় সহায়তায়ৈ চ আশ্বাসনম দত্তম। নেপালস্য আপ্লাবেন গণ্ডক নদ্যাঃ জলস্তর বৃদ্ধেঃ আশঙ্কাম বিলোক্য বিহার রাজ্যেন জলপ্লাবন সজ্জতা তীব্রীকৃতা। গৃহমন্ত্রিণা অমিত শাহেন সর্ববিধ সহায়তাম প্রদাতুম দৃঢ়াশ্বাসনম দত্তম। দেশে প্রসৃত্যমানান ইনফ্লুয়েঞ্জা প্রকরণান বিলোক্য আইএমএ সংস্থয়া স্বাস্থ্য সঞ্চেতনা প্রখ্যাপিতা। ন ভেতব্যম ন চ সংক্ষোভ করণীয়ঃ, সর্বৈঃ কেবলম জাগরূকতা পরিপালনীয়া ইতি সংস্থয়া উদ্ঘোষিতম। টোরন্টো নগরে বিত্তমন্ত্রিণঃ উদ্ঘোষঃ তীব্র নগরীকরণেন প্রাবিধিক ক্রান্ত্যা চ ভারতস্য সংরচনাত্মকম রূপান্তরণম জায়মানমস্তি, অপি চ কোলম্বো স্পর্ধায়াম শ্রীলঙ্কা দলস্য দৃঢ় প্রত্যাঘাতঃ, ফলো অন প্রাপ্য অপি চতুর্থ দিবসান্তে ভারতস্য উপরি ষোড়শ ধাবনাঙ্কানাম অগ্রতা। অথ বার্তাঃ বিশদীকৃত্য। নেপালদেশস্য রসুয়াক্ষেত্রে অদ্য প্রাতঃ ভোটে কোশী নদ্যাম আগতেন আকস্মিক জলাপ্লাবেন মহতী বিভীষিকা সঞ্জাতা, যত্র শতাধিকান ভারতীয় পর্যটকান সমেত্য চতুরশীত্যধিক ত্রিশতম পর্যটকাঃ বিলুপ্তাঃ। নেপাল পর্যটন পরিষদঃ অনুসারম বিলুপ্তেষু চতুরশীত্যধিক ত্রিশতম পর্যটকেষু একনবত্যধিক দ্বিশতম বৈদেশিক নাগরিকাঃ অথ চ ত্রিনবতিঃ নেপালী নাগরিকাঃ সন্তি। বৈদেশিকেষু ভারতস্য পঞ্চাধিকশতম পর্যটকানতিরিচ্য ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড দেশানাম নাগরিকাঃ সম্মিলিতাঃ। পর্যটন মণ্ডলেন স্পষ্টীকৃতম ইয়ত এতে অঙ্কাঃ প্রাথমিকাঃ সন্তি, সহৈব যাত্রাভিকরণৈঃ স্থানিক প্রশাসন সংস্থাভিঃ সহ তেষাং প্রমাণীকরণম ক্রিয়মাণমস্তি। জলাপ্লাবেন রসুয়াক্ষেত্রে ব্যাপকঃ বিনাশো জাতঃ ইয়েন পর্যটকানাম সুরক্ষাম বিষয়ীকৃত্য গভীর চিন্তা সমুৎপন্না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদ্য স্বকীয় নেপাল সমকক্ষেণ প্রধানমন্ত্রিণা বালেন্দ্র সাহেন সহ দূরভাষ মাধ্যমেন বার্তাম অকরোত্। অথ চ নেপালদেশে জলাপ্লাবেন সঞ্জাতায়াম জনধন হানৌ গভীরম দুঃখম চ প্রাকটয়ত্। প্রধানমন্ত্রী মোদী সামাজিক সঞ্চার পটলে অলিখত ইয়ত অস্মিন সংকটকালে ভারতস্য জনাঃ নেপালদেশেন সহ স্থিতাঃ। সহ অসূচয়ত ইয়ত ভারতম নেপালদেশায় সর্বসম্ভবম মানবীয় সাহায্যম প্রদাতুম পূর্ণতয়া সজ্জম বর্ততে। প্রধানমন্ত্রিণা প্রতিপাদিতম ইয়ত উভয়োঃ দেশয়োঃ সমুদ্ধরণদলানি মিলিত্বা রক্ষণকার্যাণি কুর্বন্তি। নেপালদেশে সঞ্জাতেন আকস্মিক জলাপ্লাবেন অথ চ গণ্ডক নদ্যাঃ জলস্তরে আকস্মিক বৃদ্ধেঃ সম্ভাবনায় বিহার সর্বকারেণ জলৌঘ পূর্বসজ্জতা তীব্রীকৃতা। রাজ্যস্য ষড় জনপদাঃ পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর, বৈশালী চেত্যাদয়ঃ উচ্চ সতর্কতায়াম স্থাপিতাঃ সন্তি। অপরত্র সীতামঢ়ী, শিবহর সহিতানাম অন্যেষাম জনপদানাম মণ্ডলাধিকারিণঃ অপি স্থিতেঃ উপরি নিরন্তরম সূক্ষ্মেক্ষিকয়া দৃষ্টিম স্থাতুম নির্দিষ্টাঃ। পশ্চিম চম্পারণ মণ্ডলস্থে বগহা ক্ষেত্রে অথ চ বৈশালী মণ্ডলে নিম্নভূমিক্ষেত্রেষু নিবসন্তঃ জনাঃ শীঘ্রতয়া সুরক্ষিতস্থানানি প্রতি প্রস্থাতুম নিবেদিতাঃ। গণ্ডকনদ্যাম জলপ্রবাহ বৃদ্ধেঃ সম্ভাবনাম বিলোক্য এনডিআরএফ দলম গোপালগঞ্জে বেতিয়ানগরে চ নিয়োজিতম। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী অবদত ইয়ত স্থিতেঃ সূক্ষ্ম নিরীক্ষণার্থম একা উচ্চস্তরীয় সমিতিঃ গঠিতা বর্ততে।